আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা তারহামনা লানাকুনন্না মিনাল খাসিরিন রব্বি গফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তা'লাম ইন্নাকা আনতাল আজিজুল আকরাম মাই বিলাভাল আল্লাহ মাই রহিম আল্লাহ করিম আল্লাহ মোস্ট ফরগিভিং আল্লাহ মোস্ট ফরগিভিং আল্লাহ মোস্ট ফরগিভিং আল্লাহ মোস্ট মার্সিফুল মোস্ট মার্সিফুল মোস্ট মার্সিফুল আল্লাহ ফরগিভ ইচ এন্ড এভরি ওয়ান অফ আস Forgive our major sins and minor sins, sins that we committed knowingly or unknowingly in the light of day or darkness of night. Oh, my beloved Allah, we are the most sinful servants of yours on the surface of the earth. We are not deserving of any of your ni'mats and bounties, for we have shown no appreciation. We have used your bounties, your gifts, the great ni'mats of sight, of hearing, of speech, of hands, of feet, of tongue, for your disobedience, my beloved Allah. Any other Allah would have snatched away every ni'mat and bounty. He would have destroyed us by now. He would have caused the earth to open up and swallow each and every one of us. How loving you are. How forgiving you are. How merciful you are. How compassionate and kind you are. My beloved Allah, in spite of all our sins, you are giving us so much to eat and drink and wear and travel. How tolerant you are, my beloved Allah. Ewere Rahim Kareem Aqa. Ewere Rabbe Kareem. Ewere Rabbe Kareem. You are Kareem. Kareem gives to even those who are not deserving. My beloved Allah, change the direction of our lives. We have gained nothing through sins except restlessness, anxieties, worries and problems. Change the condition of our lives. Bless us with sukoon in our lives. Bless us with your ma'rifat, with yaqeen in you, with trust in you, with faith in you, with iman in you. Bless us with the sweetness of iman, my beloved Allah. How long are we going to remain under the dominance of nafs and shaitan? Nafs or shaitan, dono ne milkar hai kiya hai mujhko tabah. Ey mere maula, meri madad kar, chahta hoon main teri pana. We seek your protection from the attacks of nafs and shaitan. Bless us, my beloved Allah, with the best of dunya and the best of akhirah. Those who are sick and ailing, give them shit.